ওই দিতা লা তে না দা লাই রে দিদি দাইয়া তেরা দেরা দে দে দা তা লা তা লাইয়া ওই লে দিদি তা লা আ দে রে দিদি তে দাইয়া তা লা রে তা লা লা তং লা না দে না না দা লা তা দে নি না তেরা দে নি দে তা লা লা দে নি দা তা লে না লা দে রে না না ও দে রে দে তে না তা দে রে দা তা না ওই দিতা লা তা লা তা দে রে দিদি না লা ফিস্তম নাকি সারস বাবতে লাগে থোদা যে নরমা চাওয়া লাগে হারুম পারুম পারুম ইল হজতা পারুম ইয়ে দেশি জালে মগম দেখিলেন রয় কো মুজি কাল তো ফিলেন বেন অশেন তু তমি ইউ তো তাজে সেন বেন আ এতালা আদরি দাতালা ওই দেরা দাতালা নালা দেরি নানা ওই তালা না তেরি দিলাতা না আয়া আয়া দেরি নালা দাতালা তিন না আয়া ওদরি দাতালা এতাদরি দালা দায়া তেরি দাতালা নালা দেরি নানা ওই দালা ইয়া দায়া দাদ যায়।